0: নববর্ষ 2083 পার্বণ অবসরমা জেলাবাসী সম্পূর্ণ বা আমা দাজু ভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহর সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধি হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত করদছ।
1: অধ্যক্ষ অর্জুন গুরু, উপাধ্যক্ষ জুনুমায়া থাপা, প্রমুখ প্রশাসকীয় অধিকৃত বিজ্ঞান পৌড়েল এবং মশান্তি গাঁওপালিকা পরিবার ফুলবুলের লমজুল।

নববর্ষ 2083 কো পাবন অবসরমা জিল্লাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধি কো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ। রেবিস এক প্রাঘাতক রোগ ভয়েকো র মানিসমা লাগ্নে রেবিস রোগ মুখ্যতই কুকুরকো টোকাইবাট 99% হুনে গয়েকালে আফুলে পালেকা কুকুরলাই পহিলো পটক জন্মেকো 3 মহিনামা র এক পটক লগায়ে পশ্চাৎ প্রত্যেক এক এক বর্ষমা রেবিস বিরুদ্ধকো খোপ লগাউনুহোস। কার্যালয় প্রমুখ সুশীল নেওপানে এবং ভেটেরিনারি অস্পতাল তথা পশু সেবা বিজ্ঞ কেন্দ্র পরিবার বেশিসহ নগরপালিকা সাথ লংজুন।

0: নববর্ষ 2083 পার্বণ অবসরমা জেলাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিকো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ।
1: অধ্যক্ষ কৃষ্ণপ্রসাদ অধিকারী সুন্দরবজার নগরপালিকা ওয়ার্ড নম্বর 4 কো কার্যালয়ে সম্পর্ক ফোন নম্বর 9856045258।

নববর্ষ 2083 পার্বণ অবসরমা জেলাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিকো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ। ভূমিগত জলস্রোত সংরক্ষণ র সম্বর্ধন গরৌ, খানেপানী সুরক্ষা যোজনা লাগু গরৌ, স্বচ্ছ তথা গুণস্তরীয় খানেপানী তথা সরসফাই সেবা প্রাপ্ত গর্নে হরেক নাগরিককো মৌলিক হক অধিকার হো। কার্যালয় প্রমুখ উৎসব পোখরেল এবং সঙ্গীয় খানেপানী তথা ঢল ব্যবস্থাপন কার্যালয় বিচিতহর নগরপালিকা ৮ লমজুং।

ভারে খন প্রলো সৈনি আতার নাই না ভয় আছো নিবানে বাছে জি তারে মুই পিব নিমানি মারবলারি প্রিয় বীরা বিশেষ সর মুবাদ গঙ্গা আর গ্যালারি ইয়াম মই আছো

নববর্ষ 2083 পার্বণ অবসরমা জিল্লাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিকো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ। কার্যালয় প্রমুখ মদন শ্রেষ্ঠ, হানেপানী তথা স্বচ্ছ ভাই ডিভিশন কার্যালয়, গোর্খা ইকাই পরিবার।

0: নববর্ষ 2083 পার্বণ অবসরমা জেলাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিকো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ।
1: সিঞ্চাই গরৌ, উৎপাদন বড়াও। জলস্রোত তথা সিঞ্চাই বিকাশ ডিভিশন কার্যালয় পরিবার বেশিসহ নগরপালিকা 8 লমজুং।

0: বাবু, এ বাবু, যাতে উঠত ছিট উঠ না, আপনি বিহি বিষে জস্তো ছ, বুহারিকো লাগি গহনা কিন জানু পরি না, উঠ তো ছিট।
1: ও তো ওই আমা বড় কা জানি ভন্নু তো
0: পহিলা মুখ ধুনে অনি এই আমরে বেশি শহরকো ভুনসুনি স্থান চোখমা ছ নি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল জানে সুনচাঁদী র হীরাকা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনেকই জয়লক্ষ্মী সুনচাঁদী পসল হো ত।
2: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী পসলমা তৈয়ারিকা সবই খালি গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদী র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌলদ্বারা নাপজাঁচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ।
3: জয়লক্ষ্মী সুনচাঁদী পসল বেশি শহর নগরপালিকা 8 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটার বম বাহাদুর বিশ্বকর্মা র সুরজ বিশ্বকর্মা সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 9846-58565। রাজ্য অনুসর্ক পত্থরকা লাগি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল ল নাই সম্ঝনুহোস।
4: ও ভারে খন প্রবল শৈলী হতার লাই না
5: হই আছো মেওয়ানি বা ছিজি তার মুই পিব মেমানি মার্বলারি ত্রিবাদীর দেশি সর মোবা গঙ্গা আট গ্যালারি দি ইয়াব মই আছু
4: মেই ইয়াম দি র তয়ার তড়ি বা তার নাসর বাজার লম্বি মু মেড়া বা কাপ ট্রফি প্রমাণ পত্র ব্যানার কো বনেল পরদি বীর ইয়াব মইলো ফারে তার প্রিয় আনসে দি
5: স গঙ্গা আট গ্যালারি দি তত বনেব আছু
4: তরমি মার্বলার ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্পাই বনিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো সাল আসি ব্যাজ দে মায়া চিলো বনিম রো
5: পহিলো ভনেকো মইলে সবই বুঝো কাঞ্ছা গঙ্গা আট মা কি কি পাইছ ভনেরে এক পটক পহিলে সবই ভন্দে তা নেপালী ভাষামা।
2: বেশিসার নগরপালিকা 7 পুরানো ব্যাংক চোখমা রয়েকো গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্টমা মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাচ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথেই মায়েকো চিনো প্রমাণপত্র মেডাল র ট্রফি পানি বনাইন্ছ। সাথেই আমি কহা ললিত কলামা অধ্যয়ন গরিকা দক্ষ ব্যক্তিবাট ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং হরু বনাইনুকা সাথেই বিক্রি বিতরণ গরিন্ছ।
6: পবিত্রা গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশি শহর নগরপালিকা 7 পুরানো ব্যাংক চোক লমছুং প্রোপাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালী ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 066-531-387 মোবাইল নম্বর 9462-46648 র 9463-01883।
4: কিন আজে আনি বুড়া তোলাই ফর্জিনি করি
5: তালবারা এই ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরে দাঁত আলেছেন বুড়ালে দেখাও নলে হলানি তোলাই থরকিনি করি হাসলে কা
4: না তো আমরা বালে নি তালবারাই মে রাখন ভাল করে দাঁত আইলি সম বলি আইছেন লোকাল কুকুরা কো হাড্ডি তো চপাউছেন বুড়ালে।
6: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্তার অরুণ কুমার শাহ দ্বারা প্রদান গরিনে সেবাহরু দাঁত সফা গর্নে তলকাউনে র সামান্য শল্যক্রিয়া বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার ভর্তি হুনেহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্নে নদুখাইকন দাঁত নিকাল্নে দাঁতকো এক্সরে গর্নে নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদি ভর্ণে ফিক্স দাঁত রাখনে সাথে দাঁত ঝিক্নে রাখনে র বনাউনে মুখ গনাউনে দাঁতকো হর্ষ গিজাবাট রগত আউনে সুনিনে পিপ আউনে রোগকো বিশেষ উপচার গরিন্ছ।
3: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালি বেশি শহর নগরপালিকা 7 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটার জ্ঞানু কেসি সম্পর্ক মোবাইল নম্বর 9841-32004 র 9891-20981।
7: নববর্ষ 2083 পার্বণ অবসরমা জিল্লাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিকো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ।
8: নগর প্রমুখ গুমান সিংহ অয়াল উপপ্রমুখ পদ্মা গুরুং প্রমুখ প্রশাসকীয় অধিকারী সুমন অধিকারী এবং বেশি শহর নগরপালিকা পরিবার বেশি শহর লমজুং